একজন মার সংখ্যা পুরনিয়া পকোয়ান হেসে খিচড়ি ডাল পিঠা দুধ পিঠি এইসব পুরনিয়া পকোয়ান হ রাত কে 10:14 হওয়া তু শুনত এমবিসি রেডিও রেডিও মনোরঞ্জন রেডিও মরিশিয়াস আর ভি রাত 11 হমনি লোকের সাথ রহি এই জন মন মে ভয় হ জন ডর হ এক চা নিকাল ফেঁকে কে আগর মন মে ডর রহি ভয় রহি তো কোনো চিজ ভি নাই সব করি কোনো কাম ভি নাই সব করে গা মন মে ডর রহি সোচব আয়ু হম যেতে কমা গে সে কি নাই নাই এসে নাই সোচে কে এই জন ডর হ